más daño con mi carnaval, pirle, con mala con el aimo, con hombre y pirato, con chipian, churi ya payo, ti, con puto, sin dan duque, to pinta tan yo duche. কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতু এডুকেশন সেন্টার হোনি সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাওনে রকে কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুম সুকে সাং সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা ছ হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিসি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট ফোন পর জোড়ি ছ থাও আমার মনে কই আগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইলা নি ঝুসি আর এ ফোন নম্বর 0215547787 9842535141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড

0: มาตั้งแต่ความเมื่อตอนไหนเป็นเลยคุณไม่รักคุณอะไรมากนะทำไปเรียกตัวคุณชิปยันชูรีจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเกย์ตัวไปจัดการยาวดูสิไม่ยันมาในงานคุณคำเมื่อตอนคุณนำหมดแล้วต้องไม่หน้าคอมพิวเตอร์ดิกรีกอร์เนย์สิกาอุเนย์อันนี้มาร์มัตกอร์เนย์เนปาลเคย์นัมเบอร์วันฮาร์ดแวร์และซอฟต์แวร์เอเจคชั่นเซ็นเตอร์ของเนี่ยเอาซีพีเอ็นมาตั้งคอมพิวเตอร์ปาวนุกับสัตย์คอมพิวเตอร์สิกาอุเนย์โอเคอีกตัวมีดิกรีฮาเลมากอร์มาบิกรีกอร์เมย์แบงก์เมย์ทวิสคูลอาพิสดุนฟุกเกสแองสอสตามาบิกรีโอเที่ยไอร์ฟบานาอุเนย์สุบิดาพินชาร์จูซีEnglish language kaksha kubin bivastha chahoy. Computer, laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system. Ab inverter ko battery pani paincha. CCTV camera ar bharpar do internet pani pa jodincha thau. Ama mate lage dake. Au talno betal mahider phir duka paiyelan jhushi. Au ye phone number 0215547787. 9420535541. Ab bhayo. Ab good very good very good.
1: Luga lagau.गाडी चढ्ने ठाउँसम्म जाऊ गाडी चढ अस्पताल पुगेर पुर्जी काट लाइन लाग कहिले नाम बोलाउँछ अनि बल्ल डाक्टर देखाउन पाइन्छ
2: के भो बोलादै के गुनगुनाइरहेको
1: हैन बुढीलाई डाक्टरकोमा लानु पर्ने कति समय लाग्छ भनेर यसो हिसाब गरेको
2: हेत्तेरी अब पनि डाक्टर देखाउन समयको हिसाब गर्नुपर्छ त अब त सिधै हाम्रो पात्र खोल्नु अनि कुन रोगको विशेषज्ञ डाक्टर देखाउने हो उसलाई अडियो या भिडियो कल गर्नु
1: यति सजिलै
2: अनि त अब हाम्रो पात्र एपबाट विशेषज्ञ डाक्टरसँग परामर्श लिन एकदम सजिलो छ न पैसा लाग्छ धेरै न समय जान्छ खेरै